മാതാവേ നമ്മുടെ പിള്ളേ മോശമാവും വിരാട് ചുക്കു ശിപിയൻ ചൂടി ജാപ്പായോ തീ കമ്പ്യൂട്ടർ കിണ്ടാൻ ദുഃഖ പാഞ്ചാലും ദൂഷേ কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হার্ড এন্ড সাতো এডুকেশন সেন্টার হো নিয়া সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রোকে কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মা ব্যাংক মা হবি স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পে জোড়িছ তাও আমার মনে আনে ডাকে আও তাল নো বেতাল মহিদের ফের দুকা পাইলা নি ঝুসে আও এ ফোন নম্বর 0215547787 9842535541 আও গুড ভেরি গুড ভেরি গুড।